0: kek comme j'étais à quoi XK FM qui oh ça tête à rouge en taille quoi tout ça en tête rouge sur les marques ça trop bien de ma coin d'être au nom canon mokoua ten à sa terre dit que j'ai grâce à terre sur les matières comme on était un quoi la tignon rété n'a pas connu notre table qu'on reçu à n'est un ciao qu'on vous dit non mais son compte à l'équipe d'une date avec les points côté pour terre qui va dit trans d'amour kasa ne te an kasa ne kono te yamako swena sa te ngango kasa an hoje ndego tsa kasa an te an ya hoje kamse ka tinte ndete tama de kasa ne komo ndego jingo kasa te swera mango te ndete tsa we ndo te ta ko sha an ko te sha swera mango tsa ko anja
1: ye sha mo swera mango we ndi tsa wa ke atete ta te ti te an u ta ta uji an ai haje mara an ti ya te te ngo ko te ta uji komma am koma nyamako kwara koteko nyamako anako am ar ngoma temtete ma nyamiko ajapuwe aha kwaha tapuwe khono ya kwa khono dai ta khono gaba gagara basi tuwe khono am katawe
2: ntaye
1: ta khono uwe
0: ntsomi ngwe ngwa gama tawe kaye
1: khono tsomi tawe yo thama khono gae e ya khono tsai ta khono tawe ka khono ngwe khono Two billion to your get cry, 2 billion to your get cry. I do dark. The hood Anna who knows she care who knew better. Ooh, she joro now who you heard no yano am quash at a tacticum. Why, pot of dark on key.
0: I come,
1: I take good to him, kid the hook. Anna who knew what I know who you heard me pay, Havana. The hook, oh me. Tu sais, c'est un coup de chien à Hono, Kako Kwam, ouai, du cry. Kako de Hajim, Kare Hono. Deco, ah.
0: Sasarahon.
2: Sam, Katrou, il te veille.
1: Sasarahon, Berek, ah, où y'a rien à Hon, ah, n'aime pas, ma, dad, de ma, jam, qui t'aille.
0: Mam, moram, kouna, moram, kamka. Kare, ma, kai, kou, ma, kare.
1: Kare.
0: Oh, suka mga kare.
1: Suka, si wako be, suka matali sa itam uroha be. Nitao, yikwa na kate ya kakare be.
0: Yikare.
1: Aba dai toko, kari na kono, uwe tao ka kuma. Tao ka kuma, uwe, abduim atona, abduim kita. Iya ma, si iku shawe gwe. Kabanja kwa iyo be, iya ma.
0: Ok, tchau, Mateco.
1: Tchau, Mateco. Ah, mas se chau, chau, tá com de data, de quando o ovo tá de saúde. Tá com a coia, cara, com o tá com a tua rouxeri na rodo. Bera abga. Como tua rouxeri tá com o tau e como tama com o am. E a bagui com o tei, tá com o tau e. Se tama com o bera gué, com o aco com a anja.
0: Diga tlai com a.
1: Chora do tu.
0: Até campo na cocô.
1: Tá tá soe de cocô. Soe de cocô, tá com de cocô, tá ali com a dica. Ah, tia, tá queri a água que tem tá tudo. Ah, queri. Ui, aba, digo a direita do doaio, quero na com Havana, cobui. Tá ruim no cara, ruim no cai, aba.
0: No coffee mo ngamon bikai ko dia ta ko
1: tuba ati coffee ba coffee ta ko yoha coffee dede
2: okay
1: suka kwa tsi ho ba aba dede ba ni tsi pa ba ni tsi de ba tu dede he ho ba ki te ko
2: ho de ni
0: ta ho no nga ata ga ba ya ko ho ko mta jana na ni ba of khawan ka ta ma mbera ba ngwa tsomme
1: Oh, boy, take a do, got a tau guy, ha.
0: Tom's got
1: tau it to do. Put a trauma to what we do. Tau on way, the hook, what I see, go what I want, and I'm human. I'm a hoot up on a sam and dry you. She, oh, how could do him at that one?
0: Tom's
1: you are, Tom's you are, do him and cry. I have a to work at all, go away, that game up my dream, a Apa kabar? Tu ibu kau ada nak aku buka? Tu je ibu kau. Tu ibu kau ada.
0: Oh. Kau nak kehek kau ni?
1: yêu có ta xin nhà mày ta không ăn được khác ai tôi ăn cú mà thế nó uli bà ta tay xuống quần cú cả là cú không phục cú phục cả cú khoan nó ta y cả là cú không biết là thế ừ
0: ô không ta đi
1: khoan ô không ta ta tí xí cái khai nhà cái cú ăn ra
0: ừ nhưng cháu xuống quần cháu cái sao tia khai bên này à cháu xuống này xuống bên này là xuống bên nó không
2: cháu
0: xuống quần mía tiền
2: cháu xuống tao mà khai ông ओम तो नशी नो चेव में चले को आता थे ना को जुरू ते का को दिच्छा मत दावे को ती का
0: नंतर को कम का करा चले को जुरू ते
2: आम ओकाते बे आना ही आम ओका में चले को
0: यिम आम
2: यिम आम ओकाते आम ओका में चले को ना जुरू ते का जुरू ते का को ना मेटा मत का मेटा मत आना ही ना ते का
1: ดาวฮานอกะบุอะจะเกลิชะตะควาโกอะจะเตยดาวฮานอกะมันเกบินาฟาคาริชาติโกคาริโกยาฮานอโกโนโกโกมันกวาฮุตานอโกมาซินอานาฮุนทูบินาฮุนอกวยฮุยอะกุชิอุนเจวยอะกิเทตะโกเจวฮะกาวกาวยชิโกโกมาฮุนอโกโนกะราโกโนคารากาวยโกโนกาโนคาราคารานาฮุนวารานาฮุน
2: โอ้ฮะเจ้าก็ตุ๊ชาชุชุเคยเทมะเนบอบอชาชิตะกาชิฮะกุตมะฮุนโนเบเรวาระนะฮุเจ้าตากุมอัมกิตะฮุนโนกุมอัมกะโตเบตะกุอังกุมกะวาตะฮุนเจ้าคิกอะกุมะงามกะกุมคูดินามะงามกะกุเอนุกุตินุงาชิมะตะฮุนฮาดามะชินาฮะคารุตะฮุนฮามอะกุงาจิวเฮ
0: เจริญดาวโคเตเตตะจาวะกิอูนุคาคายอุงกุคาคายอูอุงกุคาคายชิอูจูรุยกุนออะตะคายะกอจาวุยกุฮาจาวุกุชิโยคาชิอัมไอนุงวะเจวะมะโยยิมกิจิยะกุนตะควะกะมะเฮอีเจวตากอควะมะนุงโกเบกออิเปอควะอีโกทาวชิเอกาวชิตะคาชิยะกออะกาชิยะกอคุมะเตนออะนาคุชาตะกอมุงตะกะเตกอทวา
2: ตุยตุยตุยตุยตะเตกอทวาตินอคันดาควาตะคุโนยากุยมากุยมาตากกอเกเรนายโนไกมาอะคิโตโนอัมจาราจิมาชิกอยากกอควานกัมกัมตะคุโนเคริเคริณะคุโนจูรุยอัมไกมากวายคันะคุโนตากรคุโนจิมากาวชิกกอมะคุโนอัมไกมากควาคุโนตุนคันกะควานโตโก เดี๋ยวจะว่าจำเนี่ยแต่จะเจออีอารมณ์ก็ไปเดิมอาจจำนึกอันนั้นก็หันนึกตัวมาควานเอวเอวตาตัวก็อินตาค่ะอันนั้นก็หันเจ้าอันนี้สิอันนั้นก็เทเรคุชาแต่ว่าเนี่ยอาหัวคุที่ก็มาคิดแค่ทิ้งเออคันนี้ดีอันนี้จะเอาตัวเป็นบุรุษก็อาจจะตากุนังมาคุก็มาคิดแค่ตากุก็มาคิดจูรุยโอ้ยดงดงตัวเป็นโจบุรุษก็คันนี้ปุ๊ก
1: ตะคนอ่ะตะคะแค่คนเตยก็จูรุยนูยานคงคนเคยดิมะเคยอุ้มตะเจริมันตุวิตานอเจริมะกวาคุยอานาคนงกอมมะไอ้ไอ้ตาคุยกอมมะทามะคนงกวยคนเจริมะเคยตะคนเจริมะมะนามะเจริมะอามกิโกยะกอมะเวนะคงดุยอุ้มคงคว่าชาวชาวเวนะตุชาวชาวกวายกวายปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ๊ปุ
2: ya go ntseng ka kwa go no a ta ga ntang ka go ha ka ka se mo ham ku ma am ndo di na ma ta go ha da ma sin a kha no ha ma
0: o go tla ntlo
2: o wa ko o go a ha se
1: no wa ka go he se kha we
0: a go go ke tse go na wa tie kwa ta ti ya go buti se go ta
1: ne ka kwa ma ku ni a gwa go tse yo o we hi ka kwa o je mo se go tse wa ba be re ya ya
2: I don't know. Oh, what did you get it? I
0: thought I was dead ahead. They were told me to tell you, you must do not like I did. Go ahead, No cheruba dobiwe ha go tsa hinde
2: tsa mse. Ah, jam go
0: tsiera ba he.
2: Am dom o kae u si khoma. Am a tsala kwa e go mo dom o kwa kwa.
1: Ke te ko go da se ka ye ke to e dom o se ki.
2: E go wa ko ya ka. Ah, ba doni.
0: Okay.
2: Am a tuma doni no tuma khoma kwa e tloba kwa e dobi he te ga go mo dobi he. Am ka ta go kwa go be ma. Dobi e kwa ga tlo. Joron come no kyankuma furai kam tuidonku te kyankuma no ima akwa sikhena titama tinkwa ya tete kamuka kasi tuiboka kasi
0: ere
2: kho tsonze mo tya o ta ku ta kwa jam trem ama e
0: anu
2: tya ta kwa jam o khusha ta ku nin tin kho ai o kap senke tin ta kum tam am de sim ka da ma sim ta ko ni ti ji wa ja ku ma ta ba a ta chom ku ta ta ba hin na ti ta chi ko kwa ka a ma chu me na si ka ta ti ta che u ma ko u ma ko ko na mu ka mama o hu ti che wa ko me mama te no mama te ya ko ru ya ku che u a chom ko ba ti ka ti ko u ve che u ka ti che u papa kam ngat ta cheu ma o ma am
0: lo kya ma sa mi em gat ka ba ka ba ta kun ta gomu pere ku ka te nu tsa ka ka te
2: o
1: a ta o ho ve ka i ta ho ku ka ri sa is ka bi
2: ube ki ube cheu ma te te ta
1: a ti ta bora ku ri di ma nu kum kum ta ma
2: ube
0: en ta za ya ku bora ta
2: Sari nkimpo mtama nika. Tungwe ataka kum atao kwa te mundire mkana. Tua magano wakano kwa mbabe mkitete taku kha. Ambe uunu shigu hiko kani te amtama. Takwe tungu kuyini chawa kiko yen unu.
0: Nakiya yin tamakum.
2: Makiya yin tamakum.
0: Nisabe ya ngui makati. Anzaya tomu siki kwa kwa tatawa kum hapri siki hambe no. Tuo ngui katuwa tuza dohat. Maki ngui makawana kwa wawo.
1: A kiara te ti ya kwa hanu ngui ma to wina na kwa ki. A kiara ti a kana to te ti ta. Ta kwa hanu a koko ji kumi a ya te ji. A ngui ka tui te kuwa. Abadi a chair could quack, tear her who knew, who didn't know. A pot of tapas, what? Why? Try. She could do, she can yabba, I could tear, could voila, better do it. Why, cookie, too, have I not told you? Why, try, I'm douching, can he have that? Do you want to do it? I'm a Jew, probably, you do it, do it, do it, do it, do it, do it, do it, do it, do it, do it, do it, do Ita dushim katera kotera hoko ye kurina hoko havana kiarami kukana twai alkaidiba. Twa who you heard in a kuna jail guba. Ayo ha kuru kuru. Natai tiko du. Ukuru.
2: Ukuru.
1: Ukuru ba anja kuru kam ayo.
0: Oh,
2: hadi anja.
1: Oi. Orim ante toma kuma. Kuinu yaya, kuinu yaya, kuinu yaya tiko kayo toko. Kare magiru na kuku kare tihasi yako kuri.
0: Tahu kati ya kuku.
1: Tahu kuku. Chui kuti kuku. Tao nukwe. Tahu inu. Wara. Tahu kuku. Tuai kuri masi yako atas. Oh am sama tahu kuku. Tui mati dubi kuku teho ya si yako sana kuku inu atak.
2: Kana.
1: Ayo ha abu kuku ha. Oh, aku sih mana, oh cuma tu.
2: Mungkin kisah betul, tapi aku sih.
1: Kau kau nak, kau ni kau, kau nak kah? Kau anak mana? Uwe. Awak teh ateng ke sini?
0: Oh, uwe uwe.
1: Kau kau nak mana?
2: Kau yang macam apa?
1: Dah aku tuai, tapi cium kau bisa, tapi kau ni nak kau apa? Teh kain di, jarak kau mu, teh kau uwe oke.
0: Tuak, betul, kain
1: di pasai. Iya.
2: Saya masih barat komentar saja tak kok ini.
1: Tak kata hitam aku angkui je.
0: Tak kau angkui je tetapi tak kau murah maka wujud tak.
1: Murah ambe.
2: Angkui kau murah.
1: Murah ambe.
2: Kau yang kau itu.
1: Yo kata aku jauh kata.
0: Tim ngaji sudah main syarminya bercewi ji adukui odomika aku kata. Kira sih orang itu kata maka masih jambe.
1: Tambah kira macam itu di tambah lagi kom ke kom. Tak kena uang kau kau tadi yang cuma diikuti tu kau tu ayat danu
2: kau
1: dah mahkoti. Oh ho orang kau ada tu dia kau tak kena uang kau tete kau uya. Agak sih muda kau ayat sih yang kau kerindu asyik kau berat yang kau berat tu. Am kau ke kau bapa.
0: Oh cara sih om.
1: Kau.
2: Tama kah barang uka
1: kaji. Rim khum oka tamaka am chao khum khum kham takikum tamaka tamaka
2: atateng chao khum akiri te kau koko teng chao khum
1: Tete sentido da da quando com o
2: corpo.
0: Chao com a jaheisen, Tamate. Te quero muito te tete tamate.
2: Ah, tata
1: tamate. Ah, com uma tai khoti. Ata khakoma anako. Ata khakh oho urukhati ya. Ui. Aku api cuam kagu ya aku karata, ngah karata tete ye kahujah. Aje aku aku cuam kini ya tua aku na, nasi kahhi, nanti na tua sih tak u, tak ngah aku karata ti aje aku sih aku tua aku heri na aku.
0: Aje singkuru na wajar abe tu kahwa na sekolah kecet.
1: Oho,
2: gagara anya
0: kuli tak pada
2: tu. Gagara anya kaki temu, aku kah kanum kah. Am kamu tu karu nu uang aku, am kata tuh neng uang eh, titere kanggu aku radia, ah, kalau tu ya kating tuan itu masih ratu, ko am cah am kandirakat, tiko, yaa ko akano ngui mkato hiya tabe te ande ko ngui e uma hiya tabe dobe mka ko we tabe
0: tobo mti kare na koi
2: ne e umi tem gwe mka kovu kati ko umi to kala kati ko kaya kaba mata iya ko kwa kam kom kanum takam te umu tem mti te ham ata sharo kwa nu ori te ham sha kaba mka kowa tem e u janu ha
0: Tava
2: ka tsi tsu ka sa bo ka tsi. O ma ko ya ko e gwa ba ta ko o le na ko te kala da ko ka. Ka ka te o. Ka re khu ni sho mo kho. Ka te te mo ko te ma te te hi ke. A ta.
0: Tsa khu tsu re tsa ke ma te te ma khu ma ti.
2: E.
0: Ba ran tsa mo ko u ite ma a ko mo kere to.
2: A re mo mo u ya kwa no to ka ko no tsai ane ka tita ho te mo te to a gwe mo te ko tui am dom ono o khu cham si ka e tsara te tui tsi ko pa te si a te si ta si ka ta ko ka ka mo no gwe ma ma ngi ka e ka te no e ka ka tum ri fu e ma be te no ka to ka cha kwa ta no ma e sham a ki go a gwe te ti ka cham go ti u o ka cham go sham He kuina si kwa kwa do usino. Ah! Teka ku teka ku teka ku ta kwa ta. Am dom uru ma kwa ati.
0: Eh.
2: Mo aki ha. Ah ka sham aki ya kwa. Sham kai shina kwa. Ah ka sham. Ah ka ah ka sham. Am dom uru ma sham ha ka sham ma chana kwa.
0: Am dom uru tu kwa ha kai.
2: Kwa di dom a.
0: Ne
2: kasha wa mo be ten a mo be a ka ta turu ko nge kun ko ye e to we o ka ata ka na sham sina ga a go eje ko ba na ai to o ka sham hi ko na ngo a ma sham sin do a ka to an ka ya ka ta bere a ki go eje kam kam kam ti ta no ya ka sim di ka ba ma ho ti ma ti ho ya ka ya ko a go eje ka o mo nja tu ya ka sim di ka ba ka nja tu ya te ko go ba na ai to ma Chao tu te kwa chao ka chao te no a. Chao mo ta ve le kham ati kwa te chao mo a. Kya ku ka gwe a. Chao mo ka kya kwa na gwe di ko cham ya na ta ko na te ki ra kwa. Chao mo ma ve kham ati e. To un a te kwa na un kwa te te ngo ni ta hin cha.
0: Gwe ko se ta ta de ka pa to be. Eh.
2: No a e mo go ba ngwe o wa te e ma.
0: Ya
2: to e kwa ta. Takkan, ah arut tete sama tamu gua tete aku cik.
0: Aku tu ira tu kaya, macam tu kuiye ke,
2: Oh, atet aku nama ini nama kui, ane kau tete yang kau kabi kui kah yang kau. Tu umat tu kau umat kau kau kama, kau betul kama kalau aku. Takkan aku kui nukan ini umat. She tried to get back. Oh, good. I can't do it.

Est-ce que if kawa nyakhe kawa nyakhe 20 minute tege kwang khang go supa ke yen en dar ta kha minute mo ngta ngwa ole ngwe ye tene kun khu a chitwa ang ko sa go ji se ka ke rado ta me ngwa ta ngwa me ka wa kanu se sa go si tege kha sunit ko chi ke phang ngwa tene na sing khale ngwe ngwa se tege chu khuna মাসে দেখে চুখ নাম চিমা আকুয়া বুঝিল মানে কুয়া কে দেখে মুম গোসে কুয়া চিকে পং কানু চা সিং আবেন ভু আতর তলা কেন খাও চুয়া মুম কো সেন দেখে কাজে চিকাং হেয়া গে চুখু না আমি কই খাম কই পং সা তুমা আতা আসিং হু মানে কুয়া আ সিপিটালি মাসে দেখে সা রাসপেটেরা কানু সে কুয়া কুয়া চিকে আথং হেয়া দেখে সা গা গাম ওয়া ওলে মিটেন সো মো কো সাউজি সে কা তোমার সেটা কোয়াং খান গুছু বাকি দেড় তাক মানে তে নুই হুমো টং বা ওলা কোয়া দেখে কানু যে সে ওই সিনেকে চুকু না কে সেফটি কো চি কে পাঙ্গা বা কই সিং মানে কম এই দেখে ডুবে গিয়া চুকু না ও মা সিনেকে ইয়ে কই ক তোমা কই গিয়া চুকু না ও মা সিনেকে আমানে ভুয়া সিং কোয়া চুকু না ও চি কে মিটা চং ও লাং গো সাগো যে সে কা কে ওলা নো কোয়া না কে ওলা নু দেনা কোয়া দেখে কওয়া দেন আ কোয়া দেখে কানু সে ও সিনেকে কা ওয়া কমিউনিটি কে দ্রাক মাওলা ওয়া চিকে মিটান চৌ ওলা গো সাগো সি সিটা মাসা দেখে কা উয়া মাসি দেখে হাসুনে আওলা কা থং না দে কানু সে গো চিকে ভং গো গো সিং কাবা নো কুলা না চু খুনা নাই দেখে আও টা টাই কাজি চিকা আসিন তাব দ ভং গো আং গো ও খব কো কো সা তাব এ মন গো কুল রে নো ভং গো আচো দ আতু কো সা মাসি দেখে কাজি চিকা আং কাই গো আগে কামা কে সুমন চো আং আমা কালা তু হুম কাই উকানে আ পঙ্গবা আচৌতা ও ক্লিনিক আচৌতা ও সিপতে আচৌতা ও দুকু দে ছুয়া সিং আ মাসে দেগে নুং কানু সে কা গুম তুম সে ও কা চিকে পঙ্গবা গো সিং আমানি খু আতলা তলা কে মাউ নমসো তেন দি তং ও লাং